0: তেবে বন্ধু এমতি সুন্দর ভাবনা আউ সুন্দর চেতনার আরম্ভ করিবা আপনক সহিত মধুর আলাপ আউ মনছুয়া গীতর যুগলবন্দী মো পছন্দ।
1: শুণ শুণ শুণ গাঁ হেউ বা সহর ওড়িশাবাসীঙ্କ ପାଇଁ খুশির খবর।
2: কণ কহুনু
1: ছাতরে সোলার প্যানেল লাগিব 1,38,000 পর্যন্ত সবসিডি বি মিলিব।
2: আউ ইলেকট্রি বিল
1: বিদ্যুৎ বিল সঞ্চয়ର নুয়া সম্ভাবনা আনিছি পিএম সূর্যঘর মাগণা বিজুলি যোজনা।
3: কম সময়ে অধিক ফায়দা মাত্র গোটিয়ে ক্লিকরে বড়িয়া পসিলা।
4: অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি। আরবিআই কহে
5: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
0: দেখিনবা কি অছন্তি আমা সাথী আমা পাখারে পুনি ফোন কল রে।

0: স্ত্রী পুটি।
1: এতিকি টঙ্কারে কটক শহরে ঘর ভড়া দিয়ে চলিপারিব তুমি? জমি জমা কিছু আছে?
0: দুই একর যায় হব, খুব বেশি হলে।
1: তবে শহর বজারে পিলা ছুয়া ধরি চলিব কিমিতি?
2: মা সরবত
1: দে, নিয়া সরবত নিয়া।
0: ধন্যবাদ। দুঃখে কষ্টে চলিযিবি বলে ভাবিছি, মার সে একা যদি শেষ কালকু পুয়া পাখে রহিব।
1: আচ্ছা,
0: তেনে পুয়াটা বি সেটি চগলা হয়ে যাচ্ছে, পড়াশোনা মোটে করনি।
1: দেখ, মোর এই ঘর ভিতরে দুই বখরা ঘর খালি অছি, কুয়ো পাইখানা পদাকু বাট সবু অলগা। আগে শুনে বাবু বহুত নেহুরা হই 100 টঙ্কা কু ভড়া নেইথিলে, হেলে মাসকু মাস ভড়া গণিলা বেলকু মো সাঙ্গে ফেচকামি খেললে, অফিসার বনিয়া দেখি পুলিশ ডাকি ঠিয়া করে দেলে মো দুয়ারে। সেতবে অবশ্য মু টিকে অসুবিধার পড়ি যাইথিলি, তেবে তাঙ্কু এঠু নিকালিবাকু মতে মাস দুইটারু বেশি লাগি নথিলা। মনে রখ, জবাবরে খিলাপকু মু মোটে পছন্দ করেনি।
0: আজ্ঞা।
1: হ্যাঁ, আউ গোটে কথা বি শুনি রখ।
0: কহন্তু।
1: পহিলাকু পহিলা ভড়া গণি দেব।
0: আজ্ঞা।
1: পিলাঙ্কু আকট করে রখিব, পাটি তুণ্ড মু মোটে সহি পারে নাই।
0: আজ্ঞা।
1: এসবুরে খিলাপ হলে মু কহিবা মাত্রে ঘর ছাড়ি দেব, মনে রইলে তো?
0: হ্যাঁ।
1: যাও, কালিঠু পেড়ি পুটুড়া ধরি আসিব।
0: তেবে মু তো এতে এতে টঙ্কা ভড়া মানে
1: দরমা কেতেটি কইল?
0: সব মিশি 425।
1: তেবে ঠিক আছে, 40 টাকা দেব, যা।
0: হ্যাঁ, কেতে কইলে?
1: কইলি বড় 40 টাকা, কোন বিশ্বাস হনি মো কথা? এঠি কি আসিবা গুরু সাইর বজারি ছত্রাঙ্কু পচারিছিল কি?
0: না, আপনক ঘরটা ঠোরিবেকু পচারিছিল।
1: বুঝিলি বুঝিলি, সেই মানে তাহলে মো বিষয়ে তোমাকে এণু তেণু কইছন্তি। শোনা, মো ঘরে রহিলে তুমি সাই লোকঙ্ক সঙ্গে মিলামেশা করে পারিবনি, সেগুলাকে বদমাস ছতরা বজ্জারি, মন রইলে তো?
0: আজ্ঞা।
1: যাও, তেণিকি তোমার মন পাইলে কালিকু আস।
0: আজ্ঞা, নমস্কার।
3: কোন বাবু, বুড়ি ভেট মিলিলা?
4: হ্যাঁ, এ ঘর দগ মগিলা?
0: হ্যাঁ।
4: মু কোন কৌথলি কুশ ভাই, ইয়ে গুলুগুলিয়া চেহারা দেখি বুড়ি পিগলি যাই তো।
3: কেতে মড়া বাবু?
0: 40।
3: কেতে?
0: 40 টাকা।
3: 240 কইথিম বাবু, তুম ভুল শুনিছ।
4: আরে হেই থেব মো কুশ ভাই, আরে বাবু কো চেহারা দেখুনু।
1: রিক্সাওয়ালা কু কুহ ঘর ভিতর কু জিনিস উঠাই দেব।
0: আরে নেরে তো বড়া নে।
1: সকাল পহরু মু তোমা মানক অপেক্ষা করিছি। আলো এ রামামা, বাবুঙ্ক জিনিস গুড়া সেপট ঘরে নেই রাখি দে তো। মু তো ভাবিছিলি তুমি আও আসিবনি বলি।
0: সকাল জিনিসপত্র বান্ধু বান্ধু ডেরি হয়ে গলা, আসি পারলিনি।
1: আস আস, তোমাকে তোম ঘর দেখি দিয়ে। পিলাপিলি কেবে আনুছ?
0: ছুটি পাই কালি দরখাস্ত দেবি, মঞ্জুর হেলা মাত্রে যাই নিয়ে আসবি সমস্তঙ্কু।
1: ভালো কথা, তুমি কালি এঠু গলা পরে সে পান দোকানটে সঙ্গে কোন গপসপ করছিল?
0: সে সে উপরে পড়ি পচারলা।
1: কোউ কথা?
0: ঘর ভাড়া নেই।
1: তুমি উত্তর না দিয়ে চুপ চালি গলনি?
0: সে যেতবে পচারলা
1: মু পুরা মনা করিছিলি।
0: আজ্ঞা।
1: সে বজারি গুড়াক সঙ্গে সম্পর্ক রাখিবাকু? জবাব দিও, চুপ কাই কি রইল? দেখো বাবু, মো কথা মানো, এগুড়াক সঙ্গে টিকে হলে সম্পর্ক রাখনি। তুমি নুয়া নুয়া বলি এই থরক ছাড়ি দিলি, তবে মনে রখ, এণিকি সেমানক সঙ্গে হাবভাব রাখিলে তোমাকে ঘর ছাড়িবাকু হি পড়িব।
0: আজ্ঞা। তবে
1: কোন কহুনা,
0: মো মতরে ভড়া টঙ্কা নেই আপন মো ভিতর গোটে লেখা পড়া।
1: তোমার মনে রখিবা উচিত মু কোউ বংশর বহু, সেই বংশর কেহি কেবে জবাবরে খিলাপ করেনি, কেবল অভদ্র নিচ যাহঙ্কর কি নিজ উপরে ভরসা নেই সেই মানে চুক্তিপত্র দস্তখত করি রাজিনামা করন্তি।
0: আজ্ঞা, মোর ভুল হইছে।
1: এথর যাও মহাত, তুই বিশ্রাম কর। আরে হ্যাঁ, রাত্রে খাইব কোঠি?
0: কিছু ঠিক করনি, মেসরে পয়সাপত্র সব টুটি দিয়ে আসছি, ছক মুন্ডরে তো গোটে হোটেল আছে
1: সেঠি। ছি ছি ছি ছি ছি, সেটি কোন মনিষ খান্তি?
0: লোকে তো পুনি খাওছন্তি।
1: এমিতিকা হোটেলে খাইলে বিমার হয়ে যাব, আর বিমার পড়িলে এটি বিদেশে তোমার হেফাজত করিব কি?
0: রাত্রে আর রন্ধা বড়ার ব্যবস্থা করিব কোঠু?
1: আজ

0: কে? বিনোদ না?
1: আরে মোহন, তু
0: কুয়ারে চালিছু?
1: বসাকু
0: নটিয়া মা ঘরে রোজু বলে শুনিলি?
1: সেটি রহবাটা কোন পাপ?
0: না ভাই, সে কথা নুহে, তিষ্টি পারলে হেলা।
1: বুঝিপারুনি এটি সমস্তঙ্কর বুড়ি বিষয়ে এত কদর্য ধারণা কাহিঁকি?
0: আরে পিলাটি বেলু সমস্তে তাঙ্কু দেখি আসছন্তি বলি।
1: চল চা দোকান চল, সেইটি বসি গপিবা।
0: আরে আরে দি কপ চা দে। আচ্ছা তু কেবে একটু ঘর নেলুনি?
1: 15 দিন হব।
0: কেতে ভড়া?
1: 40 টাকা।
0: ঠিক কোচু?
1: তোতে মিছ কইলা বগ।
0: ভালো করে আউ থরে পচারি নে।
1: পচারছি বাবা।
0: তেবে লেখা পড়াটা করি নে?
1: সে কথা বি উঠাইথিলি।
0: বুড়ি কোন কইলা?
1: কইলে মো কথা কো বিশ্বাস নাই যদি ঘর ননিও।
0: আউ কোন কইছি বুড়ি?
1: সাইবালঙ্গ সঙ্গে মু পুনি কিছি সম্পর্ক রাখিবি নি।
0: রাখিলে
1: এটু উঠি যাওয়া পড়িব।
0: পিলা পিলি আনলুনি?
1: রোজ জিবি বলি মন করছি, হলে সে ছাড়ু না।
0: ছাড়ুনি মানে?
1: পণ্ডিত মতরে মো রাশি কু যাত্রা বেড় ভালো।
0: নয়া কথা শুনেইলু। আচ্ছা খাওছ কোটি?
1: তাঙ্করি ঘরে।
0: আরে কর্ণ পবিত্র করে দেলো রে বিনোদ।
1: মানে
0: মানে দুঃখী রক্ষী কু অধলে পয়সা দেবার এটি কে কেবে দেখিনি। তোতে যে কিমিতি এতদিন কালে সে খুঁই পি রখিছি।
1: তাঙ্ক উপরে তোমার সব এত খারাপ ধারণা কাহিঁকি শুনে? মু তো তাঙ্কর সেমিতি কিছু খারাপ গুণ দেখলি নি অন্তত এই 15 দিন ভিতরে।
0: আরে চেহারা খন্ডে পাইছু কি না? সেইতি পাই কিছু দেখি পারুনু এনে। পিলা কবিলা নেইয়া তারপরে বুড়ির রূপ দেখিবু।
1: মোহন তো ঘর তো এই সাইরে?
0: হ্যাঁ পৈতৃক ঘর।
1: উমা দেবী তো কেবেঠ দেখি আসছি
0: পিলাটি দিন।
1: তাঙ্কর বন্ধু বান্ধব কোন কি না?
0: বাপ ঘরে কে থিলা পরি মনে হুনি।
1: শাশু ঘরে
0: সমস্তে থিলে। তেবে বুড়ি সেমানকু বাটরু হটেই দেইছি।
1: কোন কহুছ তু?
0: সত কহুছি ভাই।
1: তু কেম জানলু?
0: আরে মা বুড়িমা গটু শুনিছি।
1: কোন
0: বুড়ি থিলা অতি গরিব ঘর ঝিও, বাপ ঘর পুরী জেলার কোটি।
1: আচ্ছা আচ্ছা।
0: তা শাশু তাকে মোটা রকম দিয়ে কিনে আনিলে বহু করিবা।
1: কাইকি
0: বুড়ির স্বামী হরিহর বাবু জন্মর ছোটা আর কোণা, তেমন সম্পত্তি থিলে বি তাকে ভালো ঝিওটি মিলিনথিলা। সেটি সকাশে তাঙ্ক মা বুড়ি কু কিনি আনি এইটি বাহাঘর করি দি।
1: বাহাঘরক তো তাঙ্ক বাপা বউ আসিবে?
0: না, বাপ ঘরু কেই আসি নথিলে বাহাঘরকু। বাহাঘর পরে বি বুড়ি দিনে হেলে বাপ ঘরকু যাইনি কি সিয়াড়ু কেহি কেবে এঠিকু আসি না।
1: বাহাঘর পরে কোন হলা?
0: বর্ষক পরে বুড়ির পুটি হেলা। পুয় জন্ম হেবার 2-4টা মাস পরে বুড়ির শাশু চালি গলে
1: সেইটু।
0: তারপরে বর্ষে খন্ডে বিতিলা পরে এদিনে হঠাৎ হরিহর বাবু চালি গলে। সেতিবেলে সাইবালা ভারী ঝমলা করেছিল বলে শুনেছি।
1: কাইকি?
0: আরে রাতে হরিহর বাবু ঠিক থিলে, সকাল কু দেখা গলা সেজে মরি পড়েছেন। তেমন সাইবালা সন্দেহ করে যাই থানার খবর দিয়ে আসলে।
1: পুলিশ কোন কইলা?
0: বুড়ি কুয়ারে দেবী ঘর কু মোটা রকম দিয়ে লাশ উঠেই দেলা। আরে তারি পয়সারে তো এই সাইর দেবী ঘর নয়া করে তৈরি হয়েছে।
1: তা মানে তু কহিও চাও উমা দেবী নিজে তাঙ্ক স্বামীকু বাটরু হটাই দিয়েছন্তি?
0: আরে বুড়া বুড়ি তো যা শুনেছি কইলি।
1: সে যুগর হিন্দু বহু নিজে নিজকু বিধবা করিবাটা না না না, মতে কিন্তু অসম্ভব লাগুছে।
0: জেক ভাই তোতে অসম্ভব মনে হই পারে, তেবে বুড়ি কু বয়স বেলে যে দেখেছি সে বিশ্বাস নকর রহি পারিবনি।
1: কোন কহুছ তো?
0: জানু বয়স থিলা বেলে বুড়ি দেখিবাকু এতে সুন্দর থিলা যে সাইর বুড়া মানে তা ঘর আগ রাস্তারে চক্কর মারুথিলে তাকু টিকে দেখিবা সকাশে।
1: সে নিজ স্বামীকু
0: অন্য বাট নথিলা রে ভাই। বুড়ি থিলা যেতিকি সুন্দরী, স্বামী হরিহর বাবু থিলে তাঠুর অধিক কুচ্ছিত। আর মু যেতিকি দেখিছি বুড়ি অসুন্দর জিনিসটা ছুঁইবাকু বি পাপ মনে করে, তেনু বাগউন্ডি সে তা কলা কাম করি দেলা।
1: না মো মনু কথাটা পাউনি।
0: আচ্ছা কইলু দেখি তোতে কাই 40 টাকায় ঘরটা ছাড়ি দেলা?
1: সেইটা অবশ্য টিকে আশ্চর্য মনে
0: হচ্ছে। কিছু আশ্চর্য হবার নাই এথিরে, তোর রজা ছোঁয়া পরি চেহারা অছি বুড়ি পাই সেদিকে যথেষ্ট। কহিলে বিশ্বাস করিবুনি রে ভাই, অসুন্দর লোককু সে ঘর ভড়া দবার আমি কেবে দেখিনু।
1: আচ্ছা তাঙ্ক পুয়েলে কোঠি?
0: আরে সে তো আউ এক ইতিহাস।
1: মানে
0: বিধবা হলা পরে বুড়ি পুয় নটিয়াকু ধরি এইটি পড়ি রহিলা। সাই ভাই কাহারি সঙ্গে কিছি সম্পর্ক রখিলা। তারপরে হঠাৎ গোটায় কলেজ টোকা আসি কোটু জুটিলা নটিয়াকু পাঠ পড়িল। সেই টোকা সঙ্গে বুড়ি স্বামী স্ত্রী পরি চলা কেইটা বস।
1: কি আখিরে দেখেছে কথা?
0: আরে এসব কোন কি আখিরে দেখে?
1: তেবে ওড়া গুজব
0: পুরাপুরি নুহে, কিছুটা সত্যতা অছি, নহলে সাই জায়গা সমস্ত কথা কহতেনি।
1: সে কলেজ টোকা গলা কুয়াড়ে?
0: 5 বর্ষ বুড়ি সঙ্গে রহিবা পরে দিনে অচানক কুয়াড়ে উঠে গলা।
1: কে কোন তা পত্তা পাইলে?
0: না এটি তো সমস্ত ধারণা, বুড়ি তাকে মারি ঘর ভিতরে কোঠি পোতি পকাইছি।
1: তারপরে কোন হলা?
0: টোকাটা উধা হলা পরে নটিয়ার পুথিরে ডোরি বন্ধা হলা।
1: উমা দেবী কোন পুকু পড়াইলে?
0: আরে সনদ সনিয়া চেহারা টোকা মাস্টরটি মিলিলে সিনা নটিয়া পাঠ পড়ি থাকা। মু শুনিছি রে ভাই সেই কলেজ টোকাটার চেহারা এমিতিকা থিলা যে বাট দেই চালি গলে ভালো ঘর ঝিও বউ হয়ে আকট ন মানে তাকু এক লরে চাহি রহুথিলে।
1: ইয়া বলি পুয়র পাঠ পড়াটা?
0: সেই তো নিজ সকাশে টোকা মাস্টর ঘরে পৌঁছিলা, পুয় পড়লে কেতে না পড়লে কেতে।
1: নটিয়া এবে অছি কোঠে?
0: স্বর্গের কি নকরে মু সে কথা কইপারিবি।
1: ঠিক বুঝি পারুনি।
0: নটিয়া গজমূর্খ হয়ে বড়ি

0: বিনোদ বাবু আসলে কহব মো সাথে দেখা করবে আমি ঝিও কহি রাখিলি পিলা ছুঁক আকট করে রাখব
1: আপনার বসন্ত
0: না বসবা বেড় না মোর তেমন কাম অ
2: অরুয়া চাউল পছে কিনে আনবি
3: কন কহিলু কন কহিলু তু যু বজার কু এ ঘর বহু পুড়ি বজার কু যাই চাউল কিনব লাজ সরম না কিল তোতে তু যা ঘরে খাইপি শোবু মু এইটি এমতি বসি রইলি পুয়া আসবা যায় হেইতি কানিরা গন্ঠি পকাইলি দেখ আজি সব কথা না চিনবা যায় মু এ ঘরে পানি পকাইবি ছুইবি
2: বাপা মো কোন বুড়ি মা রাগিছি খাইনি আজি
4: কাইকি
2: অরুয়া চাউল নাই বলি
4: আজি কোন কি অরুয়া চাউল দরকার হলা
2: আজি পরা দুয়াদশী উপাস ও
4: কাই তো বউ পরটা দেখন করি পারলানি
2: সেই কথা বউ কহিলারু বুড়ি মা শোধিলা সমস্তকু
3: হইরে বিনু মতে কোন এঠি কি আনিছিলু পর হাতর অপমান দেইবাকু
1: তুনি হো বউ সি মো হাত ধুই সারত এত খটি খটি আসিলে অফিসর তু যা টুটু না
3: নাই আগে সবর নিষ্পত্তি সরু তারপরে যাই যাও কথা
4: কোন হলা বউ তোতে কি কোন কইলা
3: মু মো ঘর কাটি কলি সে বুড়ি কোন গলা সে কি মতে শাসন করিবাকু হইরে তো বাপ তো দিনে মতে টাণ কথা কইবাকু সাহস করিনি আউ এ অপর লোক হেই না মু আউ এ ঘরে দণ্ডে রহিবিনি তু নুয়া ঘর খুজি মতে কাল এ তু নেই যা নইলে নাই মতে গাড়ে নেই ছাড়ি দেই যা
4: তু তুনি হবু ইতে পাটি করছ কাইকি সাই পড়িছে শুনলে এটি কোন কইবে
3: বাবুজি এ ভাজা ভাবব ম মু কার খায় না ধারে হক টঙ্কা দেই ঘর ভাড়া নেইছি মু ঘরে এবে মু
0: বিনোদ
4: চুপ কর বউ সে ডাকিলে
0: বিনোদ খরাবেলে পুরা মনা করেছিলি হাওয়া হবাকু মনে রখ বিনোদ এটা ভদ্রলোক সাই তোম গাঁ নুহে এটি চলিবাকু হেলে আগ কথা কই শিখিবা দরকার তোম মা গু টিকে সম্ভালি রখ মু তো তোমাকে মূলরু কইছি এসব পাটি তুন্ড মোর আদৌ পছন্দ নুহে
2: বউ মতে খাইবাকু দে চাল যাউছি
0: তো না কোন কি রে পুয়া
2: শ্রী শ্রীনিবাস মহাপাত্র
0: সাবাস ডাকো না
2: বাপা ডাকন্তি টুন্নু বউ ডাকে টুন্না
0: আউ
2: আউ বুড়ি মা টুনটুন
0: আরে বা আ তো বাপা টুনটুন আ
3: না মু আউ এতি মোটে রহিবিনি কই দউছি মতে নাই গাড়ি ছাড়ি দেয়া
1: ঠিয়া তাহি রইলো কাইকি যাও লুগাপটা বদলি পকা মু জলখিয়া বাড়ি আনি
4: না
1: দিন যাক খটি খটি আসিলো কোনটিকে পাটি দবনি
4: কোন হেছি বউর
1: কিছি নুই তাঙ্কো প্রকৃতি তো জানিছ
4: অরুয়া চাউল যদি ঘরে নথলা মতে সকালে কইলনি
1: তুমি আসিল আগ মু হাতে ধুইব
4: না মু আগ সব শুনিবি
1: বেশ তবে শুন তুমি অফিস গলা পরে বউ মতে অরুয়া ভাত রাঁধিবাকু কইলে ঘরে অরুয়া চাউল নথিলা মু পরটা দিখন খাই দেবাকু কইলার লাগি যাই বকর বকর হেলে যেতে কইলে তুনি হেলে তহি কি টুনা আসি তাঙ্কো আহুরি চিড়েই দেলা
4: টুনু কোন কলা
1: কইলা মু বড় হই যাই বুড়ি মা দোলিটা আনি বাঁধি দেবি যে দিন রাতি বসে ঝুলু থিও
4: সেইটু
1: বউ রাগি যাই আহুরি পাটি কলে তুম বাপ অজা চৌদ পুরুষঙ্কু উদ্ধারিবাকু লাগিলে এতিকি বেলকু উমান দেবি মঝিক বাটো খোলি পশি আসি বউঙ্কু তুনি পড়িবাকু কহিলে
4: কোন কোচ এ বউ তাহলে তো পৃথিবী ফটে দিই থিও
1: না
4: আউ
1: চুপ হয়ে গেলে
4: সত্য না কোন
1: মু কোন আউ তুম আগরে মিছ কউচি সেতিকি বেলু নখাই নপি চুপচাপ বসি রইতিলে তুমি আসিবা যায়
4: বড় আশ্চর্য কথা বউ কিন্তু অন্টা ভিড়ি কলি করিওকে ভারি পড়নি
1: এতিরে আশ্চর্য হবার কোন আছে
4: কোন হলা টিকে কথারে অন্টারে লুগা ভিড়ি কলি করিবা যার অভ্যাস সে কেমতি
1: পাগলিঙ্ক সঙ্গে কি বাক বিতণ্ডা করে
4: পাগলি কি পাগলি
1: তোমার সেই উমা দেবী
4: মিছ
1: হ্যাঁ তুমি কাহি কি তাঙ্ক সপক্ষে ন কইব 15 দিন কাল তোমাকে সর লউনি খুয়াইছন্তি পুনি 40 টাকা কু এদে সুন্দর ঘরটি দেইছন্তি
4: আরে না না না সে কথা নই গোটে পাগলির ব্যবহার আর উমা দেবীর ব্যবহার ভিতর ফরক বহুত বুঝল
1: হেইটি ফরক শুনা
3: ছড়াই
2: নব
3: গুন্ডা করে দেবিনি সে বুড়ি বাবু না কন্ডি এইটি থাকু আসি খেলিবু আরে

আরে ভাই রাতা রাতি স্লিপিং ডকাই বলছ লক্ষ্য বার সোন চম্পা করদ এনে চিন্তা বহি গলা কুন্তি দেবী।

0: জানিপারলে প্রকৃতিরে মু বীর সন্তানটে জন্ম করছি, ধন্য গর্ভা মু, ধন্য মু অর্জুনর মাতা, এইপরি নিজকে নিজে প্রশংসা করি এবং শিবঙ্কর প্রকৃতির আশীর্বাদ অছি বলি জানিপারলে। হ্যাঁ, এ সময়ে মান চক্রবর্তী দুর্যোধন লক্ষ্যে রাজযুথ সহ গান্ধারী কি পুণ, হ্যাঁ, সে দেউলে পৌঁছিলে শিবঙ্কু সুমরি, হ্যাঁ, মন্দিরে পৌঁছলে একালে গান্ধারী, হ্যাঁ, যেতবে পলে আসলে গান্ধারী মনে কোন ভাবুছি জানছু না, মু একা পূজা করবি, সে কোডু এত সুন আনিম,
1: হ্যাঁ,
0: যেতবে মন্দিরে প্রবেশ হইলা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଆଉ ଗୋଟିଏ ଏସଏମଏସ ଆସିଛି ମହମ୍ମଦପୁର ବିଲହାଟ କଟକରୁ, ଲେଖିଛନ୍ତି କୈଳାସ ଚନ୍ଦ୍ର ଗିଲ, ଭାରତଚନ୍ଦ୍ର ପାତ୍ର, ରଞ୍ଜନ କୁମାର ଗିଲ। ଆପଣମାନେ ଶୁଣିବାକୁ ଚାହିଁଛନ୍ତି ପାଟ ଓଢ଼ଣୀ କଥା ଆଲବମ୍ର ଗୋଟିଏ ଗୀତ। ପାଟ ଓଢ଼ଣୀ ଆଲବମ୍ର କୌଣସି ଗୋଟିଏ ବି ଗୀତ ଆମ ପାଖରେ ନାହିଁ, ସେଇଥିପାଇଁ ବଉଳ ପାଟ ଆଲବମ୍ର ଗୋଟିଏ ଗୀତ ଶୁଣାଉଛି, ଆଶା କରୁଛି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିବ। ଏଥିରେ କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି ମହମ୍ମଦ ଅଜିଜ, ଗୀତ ରଚନା ନରେନ୍ଦ୍ର ବେହେରା।

0: শ্রোতাবন্ধু নমস্কার, আজির স্মৃতির পাহাচ কার্যক্রমকু আপনমানকু স্বাগত করুছু। শ্রোতাবন্ধু, সঙ্গীত কাহাকু ভল ন লাগে কহিলে? সঙ্গীত আমকু আহ্লাদিত করিথায়। সঙ্গীতর শব্দগুড়িক মধ্যে আমি নিজ নিজকু খোঁজি পাইথাউ। হেলে কেবে ভাবিছন্তি আমি যে সঙ্গীত শুণু, নিজর ভাবনাকু যে সঙ্গীতরে খোঁজি পাইথাউ, সে শব্দ সবু কোঠু আসিথায়? যদি গীতিকার মানে কলম মুনরে সে শব্দগুড়ি ন ভরি থাকে, তেবে সঙ্গীতগুড়িক এত সুন্দর হয়ে পারি থাকা কি? আজ আমার যে অতিথি ভাবে অনেক তাঁর লেখাগুড়িক আপনার বিভিন্ন সময় রেডিও মাধ্যমে শুনেছেন আুব ভাল পাইছেন। খালি সেটি নুহে, তাঁর প্রকাশ পাই বহিগুড়িকে তাঁর সঙ্গীতগুড়ি আপনার বুঝিপারি এবং নিজকে খোঁজি পারি। সাহিত্য হি যাহা জীবন, যাহা জীবন হি সাহিত্য, সে হচ্ছেন আজির আমার অতিথি। সে রাজ্যের জনে প্রতিষ্ঠিত সাহিত্যিক, আকাশবাণীর জনে স্বীকৃতিপ্রাপ্ত গীতিকবি এবং শিশু বিভাগ পাই সে অনেক গীত এবং সঙ্গীত রূপক লেখি যথেষ্ট লোকপ্রিয়তা হাসিল করেছেন। সে হলে বরিষ্ঠ গীতিকার গীতিকবি পীতাম্বর মিশ্র। চলন্তু আজি তাঁক সহ কথা হবা। তাঁকু ভেটিছেন ইনা পুরোহিত, আউ সাউটিবা তাঁকর কিছু স্মৃতি আউ অনুভূতি।
1: স্যার নমস্কার।
2: নমস্কার,
1: কেমতি আছেন স্যার?
2: ভালো আছি, ভগবান মতো সুস্থ রাখছেন।
1: আপনার পিলাবেল বিষয়ে কিছু কুহত স্যার।
2: গোটে গ্রামাঞ্চল লোক।
1: গাঁটি কোটি স্যার?
2: ভদ্রক জেলা বাগদা বিনাইপুর বাস্তেপুর ব্লক রে মোর জন্ম। সেই গাঁর টোটামাল সাংসাথী বই চকুড়ি খাইবা, পেড়া খাইবা, আম্ব খাইবা, এই যে পিলামানক সাংকারে মিশি উদুদিয়া খরাবেল ছাই তলরে খেলিবা, বহুত মজার কটিছি।
1: পিলাবেলে কোন রেডিও শুনতিলে?
2: আমার তো রেডিও নথিলা। মু যেতে এমই মাইনর যেটা কহতে এমই স্কুলে পাঠ পড়া যায়, সেতবে রেডিও গীত সব শুনে বাটরে ভারি ইচ্ছা হুয়ে বড়িয়া ভাল লাগুচি। গীত গুলিক কোটু আসুচি সেতবে এতে যে প্রকার কহতে সাউন্ড বক্স নথিলা, মোবাইল নথিলা,
1: মানে আশ্চর্য লাগিতো তা ওটে যন্ত্র ভিতর গীত
2: কেমতি আসুচি। সেতবে ইলেকট্রিক মিডিয়া এতে নথিলা কইলে চলে, গীত বাজুচি কোটু কিছি কাহাকু নকই। সে দোকান পাখে যাই ছিড়া হুয়ে সুন্দর সুন্দর গীত মতো ভারি ভাল লাগে। স্কুল যাওয়া বাটরে বেশি সময় দিয়ে, ফেরলা বাটরে অনেক সময় ছিড়া হুয়ে, বিভিন্ন আলোচনা শুনে, বিভিন্ন বাদ্যযন্ত্র শুনে, বিভিন্ন গীত শুনে, বিভিন্ন প্রকার কথা শুনে, মতো ভারি ভাল লাগে। তাপরে পরে মু সে রেডিও

0: শ্রোতা বন্ধু, আপনার হাত লেখা সুন্দর সুন্দর চিঠি সব পড়ু পড়ু এতে সময় যে বিতি গলা আদৌ জাণি হল না।
1: হ্যাঁ প্রীতি, তবে সময়কে তো আউ কেউ বাঁধি রাখি পারিবে না, তেণু আজির সম্পর্ক অগণার আমার বিদায় নেবার বেলা আসি সারিছে।
0: আশা করছু বন্ধু, আপনার এবং আমাদের এই স্নেহ সম্পর্ক আয়ুষ এমতি বড়ি বড়ি চলু, আপনার চিঠি আমাকে এমতি পৌঁছ থাও, সে চিঠি সব পড়ি পড়ি আমার মানরে উত্তরণ আসু থাও।
1: কার্যক্রম সম্পর্কীয় আপনার সুচিন্তিত মতামত আমাকে চিঠি এবং মেল মাধ্যমে লিখি পঠাই আদৌ ভুলবে না। আমাকে চিঠি লিখবার ঠিকাটি হচ্ছে যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক 753001।
0: আমার মেল আইডিটি হচ্ছে yp.aircticr@gmail.com।
1: তবে আজির সম্পর্ক সন্ধ্যার বিদায় নিয়ে রহুছু, মুলি আপনার সাথী স্বয়ংপ্রভা
0: আমি প্রীতি
1: রহুছু, নমস্কার।

শ্রোতাবন্ধু নমস্কার, বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস উপলক্ষে আপনার অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আকাশবাণীর কৃষি শিক্ষা কার্যক্রম।

0: শ্রোতা বন্ধু, মানুষ বঞ্চা পাই খাদ্যর আবশ্যকতা সর্বপ্রথম। আউ এই খাদ্য কৃষি রু হি উৎপাদন হয়ে থাকে। তেমন খাদ্য কথা পড়লে আমার কৃষি এবং কৃষকঙ্ক ভূমিকা সবুঠার অধিক মনে হুয়ে। আজ এমতি গোটিয়ে গুরুত্বপূর্ণ দিবসক নেই কৃষি শিক্ষার আলোচনা আছে, বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। ডেরি নকরি আলোচনা শুনিবা। বিশেষজ্ঞ অছন্তি ডক্টর জ্যোতির্ময়ী উদ্গাতা, তাঙ্ক সহ আলোচনার ভাগ নেউছন্তি সুভাষ চন্দ্র নায়ক। আজ জুন মাস 7 তারিখ, আজির দিনকু মিলিত জাতিসংঘ ওয়ার্ল্ড ফুড সেফটি ডে বা বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস ভাবে পালন করুছি। এই দিবস পালনর লক্ষ্য হল সমস্ত সুরক্ষিত ও নিরাপদ খাদ্য সুনিশ্চিত করা। এ বিষয়ে আজ আমি বিশেষজ্ঞ অনেক কিছু কথা জাঁয়া। তবে আজর বিশেষজ্ঞ ভাবে যে আমাদের উপস্থিত অনেকসহ আপনার পরিচয় করে দেছি। সে হচ্ছেন ডক্টর জ্যোতির্ময়ী উদ্গাতা, সহযোগী প্রাধ্যাপক গৃহবিজ্ঞান বিভাগ রমাদেবী মহিলা বিশ্ববিদ্যালয় ভুবনেশ্বর। তাঁকু আজর কার্যক্রমকে স্বাগত করিবা। আজ্ঞা নমস্কার।
1: নমস্কার শ্রোতা বন্ধু, আজ গোটে গুরুত্বপূর্ণ দিবসরে আমি খাদ্য সুরক্ষা বিষয়ে আগুক জানিবা।
0: ম্যাডাম, খাদ্য সুরক্ষা কইলে আমি কোন বুঝিবা সে বিষয়ে টিকে প্রথম কুহন্তু।
1: প্রথমে আমি জানি রাখিবা দরকার যে খাদ্য আম শরীর পাই অপরিহার্য। সাধারণ অর্থরে যাহা খাইবার যোগ্য তাহা খাদ্য। খাদ্য আম শরীরর এক মৌলিক আবশ্যকতা। এহা আম শরীরকু শক্তি যোগাইবা সহ শরীর গঠন এবং বৃদ্ধিরে সহায়ক হইথায়। এহা শরীরকু নিরোগ রখিথায় এবং শরীরকু সর্বদা কার্যক্ষম রখিবারে সহায়ক হইথায়। খাদ্যরে থিবা বিভিন্ন পোষক তত্ত্বগুড়িক শরীর দ্বারা ব্যবহৃত হই শরীরকু উত্তম স্বাস্থ্য প্রদান করিথান্তি। কিন্তু স্বচ্ছ, সুরক্ষিত এবং পোষক খাদ্য চয়ন হেউছি এক গুরুত্বপূর্ণ নির্ণয়। খাদ্য কেবল জীবন ধারণর উৎস নুহেঁ, এহা হেউছি আম শারীরিক এবং মানসিক স্বাস্থ্যর মূলদ্বার। পুষ্টিকর খাদ্য আম স্বাস্থ্যকু মজবুত করুথিলা বেলে অসুরক্ষিত খাদ্য অনেক রোগকু আমন্ত্রণ করে। তেণু উত্তম স্বাস্থ্য পাই নিরাপদ এবং স্বচ্ছ সুরক্ষিত খাদ্য নিহাতি জরুরি। কিন্তু খাদ্যর উৎপাদন ঠারু আরম্ভ করি খাদ্য খাইবা এবং এহার উপযোগ পর্যন্ত প্রত্যেক পর্যায়ে খাদ্যর সুরক্ষা প্রতি ধ্যান দেবাকু পড়িথায়। কেতক খাদ্য শস্য এবং পনিপরিবা অধিক দিন সাইতি রখাযাই পারুথিলা বেলে কেতক খাদ্যর খুব শীঘ্র পচন আরম্ভ হয়ে যাইথায়। এহাকু আখি আগরে রখি বিভিন্ন প্রকারর খাদ্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা যাইথায়। খাদ্য সুরক্ষাকু ব্যাপক করিবা দিগরে আমকু খাদ্য উৎপাদন, অমল, অমল পরবর্তী প্রক্রিয়া, প্রক্রিয়াকরণ, রোষেই, খাদ্য পরিবেশন, ব্যক্তিগত পরিষ্কার।

এই জ্যেষ্ঠর নিধাগে এই গীত মন তে শীতল স্পর্শ দিয়ে এই গীত সহিত যেত জীবনযাত্রা পথরে ভেট হুম আপন মিলি আপনার সহযোগ সাথী হয়ে চালু বাট কিছু মুহূর্তর বাটিবা মনর কথা সেই প্রত্যেক মুহূর্ত হয়ে যায় স্মৃতিময় রঙ্গিন হে তো সম্পর্ক যুগ যুগর আধুর সম্পর্ক যুগ যুগপ্রাই

0: পুরো দুর্গন্ধ আবর্জনা এমিতি গড়িয়ে নিরীহ মানুষ রক্তরে যদি ধুই নির্মল হয়ে যাই পারে।
1: মিস্টার সামন্ত, আপনার আম উপরে প্রতিশোধ নেই পারি থান্তে?
0: মো প্রতিশোধ বা প্রতিহিংসার বিশ্বাস করে নাই, জীবন নেবারে নুহে দবারে হি মো আনন্দ পায়ে, তেমন মোর শক্তি থাকা পর্যন্ত তোম দুহিকু বঞ্চাই রাখবাক চেষ্টা করিবি। এবে তুমি যাই সে ব্যাগ আর অস্ত্রশস্ত্র রাখি দিয়ে আস, যা। ব্যস্ত হবার দরকার নেই, তবে তুমি ভিতরকে যাও। হ্যাঁ শোনা যাও, তোমার না সন্দীপ রায় আর কিম, তোমার না প্রকাশ কুলকর্ণী, ঘর মল্লিপুর, মনে রইলা? যা। আরে ইন্সপেক্টর সাহেব, পুনি কোন হলা?
2: আমি আপনার ঘর সার্চ করিব।
0: সার্চ করিবে?
2: আমি খবর পাইলু আপনার ঘরে দুইজন সন্ত্রাসবাদী আশ্রয় নিয়েছেন।
0: সন্ত্রাসবাদী? আই মিন টেরোরিস্ট। টেরোরিস্ট নুহন্তি স্যার, মো দুইজন বন্ধুঙ্ক পুয়ো রণপুর বুলিয়া পাইঁ আসছেন। আরে সন্দীপ, প্রকাশ, শুন শুন এইটুকু আস।
3: কোন হলা অঙ্কল?
1: অঙ্কল
2: দুইজন এক হাত টিকে ছিড়া হওয়া।
0: আপন এই মানুষ টেরোরিস্ট বলে ভাবুন তো?
2: হ্যাঁ কিছু নাই, পকেট কিছু নাই।
0: ইটস অল রাইট স্যার, ইউ হ্যাভ ডন ইউর ডিউটি।
2: আপনার পড়িশা ব্যাংক ম্যানেজার মনজিৎ সিং ফোন করে জনাইলে আপনার ঘরে দুইজন সন্ত্রাসবাদী আশ্রয় নিয়েছেন।
0: ওহো, সে বোধে এমানুকু টেরোরিস্ট বলে ভাবি নিয়েছেন?
2: না, সে নিজে বি দেখি না, তাঙ্ক ছ সাত বছর পুয়া দেখিছি বলি কইলে। তাঙ্ক পুয়া কোয়াড়ে দিনটা কই টি অটকি রইতিলা সন্ত্রাসবাদীঙ্ক পাই।
0: মানে কথা কোন কি, পিলাটা তো বহু চগড়া, তাঙ্ক ঘরে কাউ কিছু নক এইটুকু পলাই আসছিলা, কালে আউ কোয়াড়ে পলাইব, সেথিপাই আমি তাকে সন্ত্রাসবাদীঙ্ক কথা কহি ডরিকি রাখিছিলু। হেলে সে তো কেতবেল ঘর গলানি?
3: আমি গোটিয়ে অসময়ে আসি পৌঁছি যাইছু অঙ্কল।
1: অঙ্কল এমিতি জানিলে আমি মোটে আসি না থান্তু।
2: এটি এইটা কিছু নয়া কথা নয় বাবু, সবুদিন এমতি লাগি থাকে আমার। হো আমি এবার আসুছু, আপনার কবাট বন্ধ করতু।
0: আরে তোমার জীবন এমনি নার্ভাস দিচ্ছ কী? আস আস ভিতরকে আস।
3: কন কহছো?
1: রাতে বারটা বাজিব, অথচ জেল সাহেব আজ আসলেনি।
3: মো বি সেই কথা ভাবুছি।
1: এ নিশ্চয় জেল,
3: পুলিশ বি হই পারে।
1: মিস্টার সামন্ত বোধে শুই পড়লেনি, কবাটা গিয়ে খুলিব।
3: আমি খুলিবা? আমি সন্দীপ আর প্রকাশ।
1: তু খোল, মু এই আড়ুয়ারে অপেক্ষা করছি, কালে কিছু।
3: ঠিক আছে। আরে জিল সাহেব,
1: আপনার এত ডেরি আসুন জিল সাহেব, এনে আমো অবস্থা যা হল
4: মু কন করিবি? হ্যাঁ রাস্তা ঘাটরে পুলিশ পয়ত্রা মারুচন্তি, তুম ফোন পাইবা পরঠু মু বহুত চেষ্টা কলিনে, হ্যাঁ কিন্তু এঠিকে আসিবা সম্ভব হই পারুনি। তুমি গোটে অড়ুয়া জায়গায় ফসি যাইছ, হ্যাঁ মেন রোড বদলরে তুমি সিনা গলিরে পশি থান্ত, এঠু তোমাকে খসাইবা কেড়ে মুশকিল কাম জানুছ? হ্যাঁ
3: এই ঘরের দরজা খোলা থিলা, আমি এঠি পৌঁছিবা পূর্বরু পুলিশ কেমিতি ইনফরমেশন পাই যাইছি, তেণু আমি নাচার হয়ে এঠি পশি গলু।
1: এবে এঠু কেমিতি মুকুলিবা কুহন্তু, আজ রাতে ভিতরে এঠু নগলে আউ যিবা সম্ভব নহে।
4: অধ ঘন্টা ভিতরে তুমি এঠু মুকুড়ি যাব। হ্যাঁ হেলে তা গুরু মো মহু বাক্স
3: কিম ব্যাগ ভিতর প্যাকেট আনি দে,
1: সঙ্গে সঙ্গে দৌছি।
4: আচ্ছা জো বেটা, এ লোকটা কেমতি? হ্যাঁ কোন তা না সামন্ত? হ্যাঁ
3: জিল সাহেব, আমি যদি এ পর্যন্ত বঞ্চিছু খাস তারি পাই, সে আমপে পুলিশ কু বি মিছ কইছি।
4: হ্যাঁ তা মানে সে তোমাকে সাহায্য করুছি? হ্যাঁ কিন্তু কাহিকি

0: অজানা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আসন্তু শুনিবা কেতোটি আধুনিক গীত প্রথমে শিল্পী মহাপাত্র মিনতি ভঞ্জ শিল্পীঙ্ক কণ্ঠরে মনোরমা বিশ্বাল মহাপাত্রঙ্କ ରଚନା

0: সে ক্রধানিত হলে কহিলে আম ক্ষুধা তুর প্রাণরে আহরি কষ্ট দেউছি এ ক্ষুদ্র জীব
1: আচ্ছা আচ্ছা
0: অভিশাপ দেউছি ইয়ে সাত জন্ম পর্যন্ত নর্ক ভোগ করু
1: করু
0: কিন্তু আজ্ঞা কনিষ্ঠ ঋষি জনক নাম হল উদর সে অতি আজ্ঞা দয়া পরবশ হয়ে করি কহিলে ভাইনা তুমি নবুজি নসুজি এমনি অভিশাপ দেওয়াটা ঠিক হলানি তেণুকরি ইয়ে উদর ঋষি পদটিয়ে কহিলে উদর।

তেবে শ্রোতা বন্ধু মন পছন্দর গীত শুণা পাই এসএমএস করন্তু 09495963210 নম্বর আমি রহিলু আপন মানকর এসএমএস অপেক্ষারী।

তেবে শ্রোতা বন্ধু কিছু এসএমএস আসি সারিছি চলন্তু দেখিবা প্রথম এসএমএস টি কেউঠ আসিছি কি পঠাইছন্তি তেবে প্রথম এসএমএস টি পঠাইছন্তি নারায়ণ প্রধান বি ব্রহ্মপুর বুগুড়া গঞ্জামরু শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছন্তি কথাচিত্র হমরাজর গীত তুম অগর সাথ দেনে কো ওয়াদা করো এই গীতটি গাইছন্তি মহেন্দ্র কাপুর তেবে শ্রোতা বন্ধু আপনকর অনুরোধর গীতটি আমি প্রচার করুছু শুনি নিয়ন্তু

দিওয়ানা কথাচিত্রর এই গীতটি গাইছেন অলকা ইয়াগ্নিক এবং বিনোদ রাঠোর। অনুরোধকারী শ্রোতা হলে বাসুদেব, ত্রিলোচন, কালিয়া, বড়িয়া, কুনি, লিটুনি এবং বাপাবু।

শ্রোতা বন্ধু আপনার আমার এই কার্যক্রম ভাল লাগুথিবার অনেক অনেক ধন্যবাদ। তবে এমতি নিয়মিত শুণু থাকত এবং ঢের সারা ভাল পাইবা দে। তবে আপনার শুণবাক ইচ্ছা প্রকাশ করেছেন হ্যালো ব্রদর কথা চিত্রর তেরি চুনরিয়া গীতটি, যে গীতটি গাইছেন কুমার সানু এবং অলকা ইয়াগ্নিক।

খুব সুন্দর গীতটি অনুরোধ আসিছি। কথা চিত্র চকা চকা ভৌরীর গীত বন্ধুটি খুজু খুজু পাইছি যাহাকু সি আজি মোর বধু। গীতটি গাইছেন্তি রতিকান্ত শতপথী এবং তৃপ্তি দাস। তেবে অনুরোধ করেছেন প্রমোদ কুমার সাহু, ডিহ সাহি, কাদুয়াপড়া, জগৎসিংপুর।